দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায় জগৎ জোড়ায় শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র।